সথয়ে এক বলি হাত ক্লপু মাইয়ে এক বল প্রাণ মেটি খি সন্হত এক বল বটিছে কম ফাদ ডিল মেট ফরথেল তো মির ফান ফানি আউমা ফানি লিফ্ট ফান ইট রো ফাদ এক বল ডিল মেটি এক বল কম ডান